বিদুর শ্রোতা, মৈত্রেয় বক্তা, সৃষ্টি সর্জনার বর্ণনা ক্রমে দিন রাতে পক্ষ মাস বর্ষ ইত্যাদির স্বরূপ, যুগ মানঙ্কর উৎপত্তি ও বৈশিষ্ট্য, মন্বন্তর মানঙ্কর ভগবানঙ্কর আত্মপ্রকাশ, অমুখ দৃষ্টিরে ব্রহ্মাঙ্কর বেদ সৃষ্টি, সনক, সনন্দ, কুমার, সনাতন আদিঙ্ক জন্ম ইত্যাদি।

0: শ্রোতাবন্ধু, ধর্মশাস্ত্র মানঙ্কৰে উল্লেখ ৰৈছি, মনুষ জন্ম হেউছি শ্রেষ্ঠ জন্ম। সেই ধর্মগ্রন্থ মানঙ্কৰে মধ্য ৰৈছি মনুষ্যৰ এই শ্রেষ্ঠ জন্মৰ সফলতা সম্পর্কৰে অনেক ধর্মতত্ত্ব। মনুষ্য তার জীবনকু শৃঙ্খলিত আউ ধার্মিক করিবা পাই অনেক ধর্ম উপদেশ পায়ে সেই গ্রন্থ মানঙ্কৰ। মানব ধর্ম ভলি সবুঠু শ্রেষ্ঠ ধর্মর পালনকর্তা মনুষ যদি কেবে ভুলি যায় তার মানবীয় ধর্মকু, তার কর্মকু, ধর্ম উপদেশকু, তেবে সে পালন করিপারে না মানবীয় কর্তব্যকু, ভুলি যায় মানবিকতাকু। আজি প্রভাতরে মনুষ্যর সেই শ্রেষ্ঠ গুণ মানবিকতা সম্পর্কে নিজ মনর কথা কহন্তি অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জগন্নাথ প্রসাদ দাস।
1: জীবন ক্ষেত্রে মনুষ পণিয়াকু সাধারণ ভাবে কহিয়া গলে কে গোটে বাটর পড়িগলা, কে গোটে খাইয়া পাবনি, কে দুঃখী রং কি অছি, বন্যা বাত্যার সাহায্য করিবা, দুঃখরে পড়িছুয়া লোক সাহায্য করিবা বা বিকলাঙ্গ লোক সাহায্য করিবা, এইভাবে বহুত জিনিস হচ্ছে মনুষ পণিয়ার উদাহরণ। মনুষ পণিয়া মু চুপ হয়ে রইবিনি, মু প্রতিবেদনে তাঙ্কু ধন্যবাদ দেবি। এই হচ্ছে মনুষ পণিয়া। আর মনুষ পণিয়ার কোণ হুয়ে মানে পর দুঃখরে দুঃখী হওয়া, পরকু সাহায্য করা, আমার যে হিতাকাঙ্ক্ষী বাপ মা অন্যান্য তাম প্রতি সমবেদনা জনাতে, এ আমার মনুষ পণিয়া। মনুষ পণিয়াটা সে মনুষ তার পণ রক্ষব, আপনার কথা রক্ষবে, গোটে কথা কহিলে মু করদেবি, দেখা করু না, এ মনুষ পণিয়ার অভাব। আমি সমস্ত সম্মান দেওয়া, সমস্ত ভাল পাইবা, ইয়ে হচ্ছে মানব ধর্ম, ইয়ে হচ্ছে মনুষ পণিয়া। কোটি কোটি বর্ষর মনুষ আসিলা, সভ্যতা গড়ি উঠিলা, মনুষের ক্রম বিকাশে যদি বা সেটা ভুল করুছিলা আমি তাকে কহবেনি, সেটা অমনুষ কার্য হয়েপারে, মনুষের ভুল বলে কহবেনি, কারণ সে শিখুছি। তারপরে স্টেট আসিগেলে, রাজা আসিগেলে, রাজধর্ম হলা, গীতা আসিলা, ভাগবত আসিলা, মু ইন্ডিয়ান কলচর কথা কৌছি, মুনি ঋষি মানে আসিগেলে, শাস্ত্র হলা, গীতা হলা, অর্জুন কু আপনার কহিলে শ্রীকৃষ্ণ কেমিতি ভাল মনুষ হব, দেশের ভাল শাসন হব, ভাল মনোবৃত্তি হব, মনুষ পুণিয়া রহব, সবু শিখিলা পরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড হয়েগলা, ভুল কলে পরিবেশকে আমি নষ্ট কলে, বর্তমানে কোণ হচ্ছে আপনার সবু জানিলে, কত শিক্ষিত হয়ে গেলে, কত স্কুল কলেজ গড়ি উঠলা, সবু শিখিলা পরে যদি আমি ভুল করতে এইটা করা মনুষ কার্য, এডুকেটেড ইগনোরাট, শিক্ষক, পিতামাতা, গুরু বা ধর্ম মার্গের যেগুলা সব মঠ মন্দির, এইগুলা লোক শিক্ষা দেব।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শুনো শুনো শুনো গাঁ ভাই ভৌণী মানে, KYC আপডেট র মেসেজ কু অনদেখা করন্তু নাহি, তুরন্ত KYC আপডেট করান্তু। যদি পরিচয় কিংবা ঠিকণারে কোনোসি পরিবর্তন নাহি, তেবে আপনকর ব্যাংক কিংবা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC ক পাখকু যান্তু, কিংবা ব্যাংক রে পঞ্জীকৃত ইমেল কিংবা মোবাইল নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ কিংবা চিঠি মাধ্যমে স্বঘোষণা দিয়ন্তু। এবং যদি কোনসি পরিবর্তন অছি, তেবে পরিচয় এবং ঠিকণার সর্বশেষ প্রমাণ দেখান্তু, খাতাকু সক্রিয় রখি করি ব্যাংকিং সেবার লাভ উঠান্তু। নিজর KYC আপডেট করিবা পাই নিজর নিকটস্থ গ্রাম পঞ্চায়েতর ক্যাম্প কিংবা ব্যাংক শাখাকু যান্তু।
4: RBI কহে সচেতন হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: কষ্টমর কেয়ার তরফরু ফোন আসিছিলা, কহুতিলে তোমার 50,000 রিওয়ার্ড পয়েন্টস এক্সপায়ার হয়ে যাব, এই লিঙ্ক পরথি APK ডাউনলোড করে নিয়ন্তু।
6: ঠিক লাগুনি, স্ক্যাম বি হেই পারে।

0: গোবিন্দ রাম নবীন সুন্দর ঘন বর শ্যাম
1: অবন্তী বলে গোটিয়ে দেশ সেথে রাজা হচ্ছেন যাই কি সুরেন্দ্র কেশরী
2: ঠিক আছে
1: রানী কর না।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শুনন্তু একতারা ভজন পরিবেশন করছন্তি সুরেন্দ্র কুমার সাহু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা
2: 1970 ঘাসিরাম প্রধান, সুচিত্রা সাহু, দেবদত্ত প্রধান এবং সুফলা প্রধান। আপন চাইছেন্তি নিবেদিতাঙ্ক কণ্ঠরে ডেউঁছি মো বাঙ্কি এই গীতটি শুনিবা পাই। পৌঁছে দেউছি বন্ধু আপন চাইথিবা গীতটি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বাপুজি পত্র পঠাইছেন্তি মহম্মদপুর বিলাহাট কটকরু। যৌবন সাগরর গীতটি শুণাপি কণ্ঠে সজাই মহম্মদ আজিজ শুণি দেউ বন্ধু আপনার চাহিদা গীতটি।

নমস্কার শ্রোতা বন্ধু, আপনার স্বাগত আজির আমার উজ্জ্বল আম দেশ কার্যক্রমক প্রযোজনা করছেন বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্য রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রাখে নাহি, বরং আম মনকু মধ্য প্রফুল্লিত রাখিথায়। আম দেশরে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিলেন। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরকু পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেইথায়। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রাখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমি যায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যতকু উজ্জ্বল করিথায়। আজির শিশুমানে আসন্তাকালির নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশর বিকাশ ও প্রগতিকু মধ্য ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজি বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলে ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হয়ে পারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম করিবা।

0: শ্রোতা বন্ধু আমারু ডেরি নকৰি আসন্তু আজিৰ আমাৰ এই উজ্জ্বল আম দেশ কাৰ্যক্ৰমৰে স্বচ্ছ পৰিৱেশ সুন্দৰ ভৱিষ্যত বিষয়ৰে আহৰি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজিৰ আমাৰ অতিথিঙ্ক ঠাৰু।
1: নমস্কাৰ শ্ৰোতা বন্ধু, মোৰ নাম তুষাৰবালা ত্ৰিপাঠী, মই জনে যোগ প্ৰশিক্ষিকা ও গৃহিণী। আজিৰ আলোচনাৰ বিষয়বস্তু স্বচ্ছ পৰিৱেশ সুন্দৰ ভৱিষ্যত। স্বচ্ছ অৰ্থাৎ নিৰ্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করে, সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে, সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠ দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হইথায়। মানবর স্বাস্থ্য, বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত।

0: ইংল্যান্ডকে পরাস্ত করেছে। ইংল্যান্ড এবং ঘানা মধ্যে অনুষ্ঠিত ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছিল বেড়ে ক্রোয়েশিয়া পানামাকু 1-0 গোলে পরাস্ত করেছে। মুখ্য সংবাদগুলিক পুনি থরে এক সন্তুলিত তথা আপোষ লাভজনিত ভারত আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিনামা সম্পন্ন করা দিগরে উভয় দেশ প্রতিবদ্ধ কহিলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী। 2030 সুদ্ধা ভারত রুষ মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য কারবার $100 বিলিয়ন লক্ষ্য ধার্য ক্রেমলিন মুখপাত্র সূচনা। জাতীয় রাজপথর জবরদখল এবং বেআইন পার্কিং উচ্ছেদ লাগি কার্যানুষ্ঠান ত্বরান্বিত করা নেই ভারতীয় জাতীয় রাজপথ প্রাধিকরণের নিষ্পত্তি। এবং ইউএস ওপন সুপর 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টর দ্বিতীয় পর্যায়ে উন্নীত হলে ভারতীয় মহিলা ডবলস জোড়ি। সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কটক জিলা হালচাল শুনতু বৌদ্ধ জিলা সম্পর্কে
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষরু প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচাল শুনন্তু বৌদ্ধ জিলা সম্পর্কে তথ্য দিয়েছেন্তি আম বৌদ্ধ সংবাদদাতা সম্পত কুমার অগ্রওয়াল উপস্থাপনারে মু মহেশ্বর সাহু। কেন্দ্র সরকারঙ্ক 12 বর্ষ এবং রাজ্য সরকারঙ্ক 2 বর্ষর সফলতাকু নেই বৌদ্ধ জিলারে বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রম আয়োজিত হেউছি। রাজ্য বাণিজ্য ও পরিবহন তথা ইস্পাত ও খনিমন্ত্রী বিভূতিভূষণ জেনা বৌদ্ধ গস্তরে আসি জিলার বিকাশ চিত্র উপস্থাপন করেছেন। জিলাপাড়ঙ্ক সদ্ভাবনা সভাগৃহে আয়োজিত সাংবাদিক সম্মেলনী সে কহিলে যে নূতন মডেল বসষ্টাণ্ড ও জিলা মুখ্য চিকিৎসালয়ের নূতন কোঠা নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এসহ 26টি সড়ক ও 12টি সেতু নির্মাণ করা পিএম কিষান ও সিএম কিষান যোজনায় হাজার হাজার চাষী উপকৃত হয়েছে। গত খরিফ ঋতুরে 20,72,000 কুইন্টাল ধান ক্রয় করা সে সূচনা দিয়েছিল।
3: আমি বিকাশর বিভিন্ন মাইল খুঁটু কু ছুঁইছু। সে করোনা সময়ের সমস্ত টিকা দিকি বিশ্ববন্ধু হওয়ার আরম্ভ করি এআই সমিট হওয়া ভারতের এবং যেভাবে ভাবে তৈল সংকট সময়ের মধ্যে স্ট্রাটেজিক্যালি ম্যানেজ করা নরেন্দ্র মোদী দূরদৃষ্টি সম্পন্ন নীতি যোগ এবং মাননীয় মুখ্যমন্ত্রী নীতি যোগ তাঁর চারিবর্গ অন্নদাতা গরিব মহিলা যুবকর বিকাশে দেশের বিকাশ সে অনুযায়ী তাকে আখি আগে রাখি যেভাবে ভাবে যোজনা প্রণয়ন করছেন কার্যান্বয়ন করছেন তার সফলতার মু কথা রাখবাকে আসছিল বৌদ্ধ জেলার। এবং বৌদ্ধ জেলার যেভাবে ভাবে মধ্য বিকাশ মধ্য ছুঁইছে স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে ভাবে 138 কোটি টাকা ব্যয় হয়েছে আমি আউ অল্প দিন পরে সে জেলা মুখ্য চিকিৎসালয় লোকার্পিত করব। এবং জেলার আইডিএসপি কার্যক্রমে রোগ সর্বেক্ষণ কার্যক্রম মধ্য ভারতের প্রথম হওয়া এ গোটে গৌরবর কথা আছে। এবং প্রত্যেক ক্ষেত্রে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই মাসঠার 1,14,000 লোককে মাসক 10 কিলো চাউল দেবে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনায় গরিব কল্যাণ যোজনা ইয়ে হচ্ছে মুখ্যমন্ত্রীক মানবীয় সমাবেশী বিকাশের গোটে উদাহরণ। এবং সবু ক্ষেত্রে আজ ওড়িশা ভারতবর্ষের যেমিতি ছুঁইছে গ্রোথ ইঞ্জিন রূপে উভাইছে সেভাবে ভাবে বৌদ্ধ জেলা মধ্যে বিকাশ রাস্তায় চলছে।
2: আন্তর্জাতীয় যোগ দিবস অবসরে বৌদ্ধ জেলা প্রশাসন ক্রীড়া ও যুব সেবা বিভাগ এবং যোগ মহোৎসব সমিতি ওড়িশার মিলিত আনুকূল্যে জিলাস্তরীয় যোগ দিবস স্থানীয় স্টাডিয়ামে পালিত হয়েছে। জিলাপাল বিভূতিভূষণ নায়কঙ্ক সভাপতিত্বরে আয়োজিত সমারোহে বৌদ্ধ বিধায়ক তথা সরকারী দলর মুখ্য সচেতক সরোজ কুমার প্রধান মুখ্য অতিথি এবং জিলা আরক্ষী অধীক্ষক কুলদীপ মিনা সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। যোগগুরু দেবাশিষ পুরোহিত যোগাভ্যাস করা সহ যোগ সম্বন্ধীয় শপথ পাঠ করাইলে। বৌদ্ধ সহরের শ্রীজগন্নাথ মহাপ্রভু গুন্ডিচা রথযাত্রা জুলাই 16 তারিখ এবং বাহুড়া যাত্রা জুলাই 24 তারিখে অনুষ্ঠিত হব। এর সুপরিচালনা জিলাপাল বিভূতিভূষণ নায়কঙ্ক সভাপতিত্বরে জিলাস্তরীয় প্রস্তুতি বৈঠক হয়েছিল। বৈঠকের রথ মরামতি দেবনীতি আইন শৃঙ্খলা পানীয় জল স্বাস্থ্যসেবা আলোকীকরণ ও সাংস্কৃতিক কার্যক্রম সমেত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল। রথযাত্রা শান্তিপূর্ণ ও শৃঙ্খলিত ভাবে সম্পন্ন করা জিলাপাল আহ্বান দিয়েছিলেন। বৌদ্ধ জিলাস্তরীয় শিশু ও কিশোর শ্রমিক নিরাকরণ সচেতনতা বৈঠক জিলাপাল বিভূতিভূষণ নায়কঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়েছে। শিশু শ্রমিক প্রথার নিরাকরণ এবং শিশু সুরক্ষা পাই সমস্ত বিভাগ মধ্যে সমন্বয় বৃদ্ধি উপরে গুরুত্ব দিয়া যাইতিলা। ବୈଠକରେ ବିଭିନ୍ନ ବିଭାଗର ପ୍ରତିନିଧିମାନେ ଶିଶୁ ଶ୍ରମିକଙ୍କ ଚିହ୍ନଟ ଉଦ୍ଧାର ଓ ପୁନର୍ବାସ ସମ୍ପର୍କରେ

এই চিঠিটি আসিছি কুন্ডি গাঁ বছাড়া নাওগাঁ জগৎসিংহপুরর। লিখিছন্তি স্বরাজ লেঙ্কা, পুষ্পরাজ লেঙ্কা, বৌ প্রিয়তমা লেঙ্কা, তবু লিকু পূজা এবং তপিনা তপস্বিনী মহান্তি। আপনমানক পছন্দর কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং অনুরাধা পড়োয়াল কণ্ঠরে তাঙ্কর মনর গীত। গীতটি এথর আপনমানক পাখরে বন্ধু শুনন্তু।

কথাচিত্র এথার সোলজার কণ্ঠশিল্পী অলকা একনিক গীতটি শুণবাক চিঠি পঠাই কাঠুয়াপাটনা আলিপিঙ্গল জগৎসিংহপুর নিশাকর আন্ডিয়া তরণীশ্বর আন্ডিয়া এবং পার্বতী আন্ডিয়া অনুরোধর গীতটি এথর আপনার পাখে শুণাই দেছি।

বন্ধু, চিঠি পড়ু পড়ু গীত শুণু শুণু সময়ের ইশারা বিদায় নেওয়া হি হব। বন্ধু, সময় দিয়ন্তু বা সম্মান, উপহার দিয়ন্তু বা ভাল ব্যবহার, বদলিবা লোক বদলি যাবে, আউ চিঠি লিখুথিবা বন্ধু চিঠি লিখুথিবে, সাঙ্গরে রহুথিবা লোক সারা জীবন সাঙ্গরে রহিথিবে, এই কামনা করি বিদায় নেউছি।

0: କହିବେ ବସୁଛ?
1: ধন্য হলি মা পার্বতী, ধন্য হলি প্রভু আশুতোষ, তুমর আদেশ মোর শিরোধার্য।
2: তাহলে আম সাথে চাল পুত্র, আমি তোতে সেই উদ্যানরে পৌঁছাই দেই কৈলাসকু যাত্রা করিব।
1: চালন্তু প্রভু, চাল মা।

0: नारायण नारायण नारायण
1: किए देवर्षि नारद मोर विनम्र प्रणाम ग्रहण करंतु देवर्षि आसंतु आसंतु आसन ग्रहण करंतु देवर्षि
0: नारायण नारायण
1: केउ सेवा करी निजो को आमे धन्य मणिबो ताहे दास प्रति आदेश हे देवर्षि आगमनर उद्देश्य प्रकाश करंतु मुनि श्रेष्ठ
0: ना वत्स युधिष्ठिर मो आगमनर सेपरि कोनोसी उद्देश्य नाही ভাবিলি তুমানকর রাজসীয় যজ্ঞর অপূর্ব সাফল্য পরে তুম্ভ পিতা মহারাজা পণ্ডু নিশ্চয় বৈকুণ্ঠ লাভ করিথিবে কিন্তু জমালয়রে মু সচক্ষে তুম্ভ পিতাঙ্কর যো দয়নীয় অবস্থা দেখি আসিলি আহা আহা সে দুর্দশা বর্ণনা করিয়াকু মো জিভ লেউটু নাহি
1: কোন কোন কহুছিতে দেবশ্রী আম্ভর পূজনীয় পিতা স্বর্গলোকরে বৈকুণ্ঠ প্রাপ্তি নহই যমপুরীরে যমদণ্ড ভোগুচন্তি কাহিকি কাহিকি দেবশ্রী
0: নারায়ণ নারায়ণ নিজে মু দেখিলি যমরাজাঙ্ক সিংহাসন তলে তৃতীয় পাবচ্ছরে মহারাজা পণ্ডু এক পাদরে দণ্ডায়মান হইছন্তি
1: পিতা
0: তাঙ্কর পাপ এতে জঘন্য যে যম তাঙ্কু বসিবা পাইঁ সুদ্ধা অনুমতি দেই নাহিঁ
1: পিতাঙ্কর পিতাঙ্কর জঘন্য পাপ কোন সে পাপ দেবর্ষি
0: যমঠারু অবগত হেলি পিতা তুম্ভর শব্দভেদি সর প্রয়োগ করি অগ্নিকা ঋষিকু বধ করিথিলে সেতি যোগু ব্রহ্মহত্যা দোষরে নরক ভোগ করুছন্তি
2: হায় রে কপাল ধিক ধিক আমার জন্ম ধিক আম্ভর বীরপণ রাজসয় যজ্ঞর সফলতার আস্ফালনরে আম্ভে পঞ্চপুত্র নিজকু গৌরবান্বিত মনে করি বিলাস ব্যসনরে কালযাপন করুথিবা বেলে পিতা আম্ভর যমপুরীর তৃতীয় পাবচ্ছরে অহরাত্র দণ্ডায়মান হই যম যন্ত্রণা ভোগ করুছন্তি না এ কথা শুনিবা আগরু মোর মোর মরণ নহেলা কাহিকি কাহিকি
1: কানে না রে অর্জুন কান না আ আ পাঁচ ভাই যাক মিলে দেবর্ষিঙ্ক পাদ ধরি মিনতি করিবা সে নিশ্চয় অভাগা মানঙ্ক প্রতি সদয় হই পিতাঙ্ক ব্রহ্ম অভিশাপর মুক্ত করিবার উপায় কহিদেবে হ দেবশ্রী এ অভাগা পাণ্ডব মানঙ্ক প্রতি সদয় হই পিতাঙ্কর শাপমুক্তির মার্গ কহিদিয়ন্তু কহিদিয়ন্তু দেবশ্রী
0: উঠ বৎস উঠ রাজা পণ্ডুঙ্কর শাপমুক্তি লাগি মু যমরাজাঙ্ক ঠারু উপায় বুঝি আসছি
3: উপায় আপনার বুঝি আসছন্তি
1: কোন কোন সে উপায় শীঘ্র প্রকাশ করন্তু দেবশ্রী
0: আসন্তা কালি তুম্ভ পিতাঙ্কর শ্রাদ্ধ দিবস তুম্ভে মানে যদি গোন্ডা মাংসরে পিতৃ শ্রাদ্ধ সমাপন করি ব্রাহ্মণ দেবতা মানুষ ভোজনরে তৃপ্ত করাই পারিব তেবে যাই পিতা তুম্ভর ব্রহ্ম অভিশাপুর মুক্তি লাভ করিবে
2: দেবশ্রী উচিত পরামর্শ দিয়েছেন্তি অগ্রজ আপন মতে অনুমতি প্রদান কলে মু যাই অক্লেশ্বর অরণ্যরু গোন্ডা মারি আনিবি
1: বেশ তাহাই হেউ শ্রাদ্ধ লাগে ব্রাহ্মণ অতিথিঙ্কু নিমন্ত্রণ করিবা নিমিত্ত ভীমসেন যাও আও সব্যসাচী তুমি যাও গণ্ডা মাংস সন্ধানরে
2: আদেশ তব শিরোধার্য অগ্রজ গণ্ডা সন্ধানরে মু এই ক্ষণে অরণ্যকু যাত্রা করুছি
0: মু তেবে বিদায় ঘনুছি বৎস যুধিষ্ঠির নারায়ণ নারায়ণ নারায়ণ

পাঞ্চক সয়াতন ব্যাপী সমগ্র অরণ্যটা খুঁজি আসিলি, অথচ কোঠি গোটি হেলে গণ্ডার সন্ধান পাইলিনি। যে অরণ্যরে নীতি শহ শহ গণ্ডা মৃগাদি বন্যজন্তু মানে বিচরণ করুথান্তি, সেটি আজি গোটিয়ে মাত্র গণ্ডা দেখিবাকু স্বপ্ন।

0: மா மா
1: நான் கட்டினோ தோனா மோர
0: ইকল মা তুমি কান্দছো কেন মু আজি যে বিজয় লাভ করি আসছি না তুমি শুনিলে খুশি নাচি উঠিব
1: বিজয় কি বিজয় পুত্র
0: গোটাই অনার্য কিরাত নিজকু মহা ধনুর্ধরি বীর বলি আসফলন করুথিলা তাকু মু আজি যুদ্ধরে নিহত করি মো মথারে তার রক্তকু চিতা ঘেনি আসছি
1: কোন কইলু পুত্র নিহত করি আসিছু গোটাই কিরাতকু
0: হ্যাঁ মা শিব উদ্যানের বলাৎকার পশি মা পার্বতী পোষা গণ্ডা কু বধ করার মো সহ তার যুদ্ধ হল মু জিণিলি সে মলা সেই শুভ খবরটা জনাইবা বই তো মু বিজয় ঘর পরে তোমার নিকট কোথায় আসছি কিন্তু তোমার কোন হয়েছে মা তুমি কান্দুছ কাই কি
1: ধনরে পিতা তোর ধনঞ্জয় মো শয়ন কক্ষরে রোপি যাইতিবা অর্জুন বৃক্ষটি আজি জাউলি পড়িছি গলা দিন সে কই যাইতিলে যেতে দিন পর্যন্ত বৃক্ষটি জীবিত থিব সেতে দিন পর্যন্ত সে প্রাণরে থিবে কিন্তু পুত্র আজি আজি মু দেখুছি এই কিছু ক্ষণ পূর্বরু সে বৃক্ষটি ঝাউলি পড়িবা সঙ্গে সঙ্গে ও হস্তরে সুবর্ণ চুড়ি মরিনে পড়ি যাইছি
0: ଚାଲ।

0: দেখি না, তুমি ব্যস্ত হই দেবর্ষি, মু এই ক্ষণি নন্দী ভৃঙ্গী গণেশ কার্তিক সহ শিবসেনা ঘেরি যাচ্ছি, সে গোপাল মানুষ উপযুক্ত শাস্তি দেবি।
1: নারায়ণ নারায়ণ নারায়ণ, কি যে অনর্থ সব ঘটি যাচ্ছি প্রভু ভূতনাথ। মু এবে মেলানি ঘেনুছি, খবরটা আসি জনাইলি বলি, মতে যেপরি আপন দুহে ভুল ন বুঝতে। নারায়ণ নারায়ণ নারায়ণ।

0: ভয় কর নাহি নন্দী ভঙ্গী গণেশ কার্তিক তিড়ে হেলে দয়া ন দেখাই যাদব সেনাকু সমূলে বিনাশ কর।
1: শান্তি শান্তি,
2: শান্ত হুন্তু চক্রধর, শান্ত হুন্তু ত্রিশূলধারী, অবিলম্বে বন্ধ করন্তু এ মহাসমর।
3: পিতামহ ব্রহ্মা,
2: কণ হয়েছে আপন মানকর, কণ পাই এ তুমুল যুদ্ধ?
4: নীরব কাইকি,
2: নীরব কাইকি, মো প্রশ্নর উত্তর দিয়ন্তু। যদুপতি শ্রীকৃষ্ণ,
5: দেবর্ষি নারদপতি যাই খবর দেলে যে সখা মোর অর্জুন দেবী পার্বতীঙ্কর ধর্মপুত্র নাগার্জুন সহিত যুদ্ধরে মাতি প্রাণ হরাইছি।
2: ও, সেইথিপাইঁ আপন আগ পছ কিছি বিচার ন করি যাদব সেনাঙ্কু ধরি চালি আসিলে অর্জুন মৃত্যুর প্রতিশোধ নেবাকু। কেবে থরে বিচার কলে কি গোটা পালিত গণ্ডা উপরে অর্জুনর কি অধিকার থিলা? মু জানে আপন মো প্রশ্নর উত্তর দেই পারিবে নাই। হ্যাঁ, কৈলাসপতি শিব, শিবসেনাঙ্কু ধরি আপন কাহিঁকি এ যুদ্ধের অবতীর্ণ হইছন্তি?
6: প্রভু চতুরানন, মু এবং পার্বতী আলাপ আলোচনার মগ্ন থিলা বেলে দেবর্ষি নারদ যাই কহিলে কৃষ্ণ বলরাম যাদব সেনাকু ধরি মতে আক্রমণ করিবাকু ধাই আসুছন্তি, মো কৈলাসপুরীকু লঙ্গল মনরে উৎপাটন করিদেবে।
2: বাস এতিকি কথারে আপন শিবসেনা ধরি বাহারি পড়িলে কৃষ্ণঙ্ক বিপক্ষে যুদ্ধ করিবাকু। জগত কল্যাণ লাগি যে শিব বিষপান করে নীলকণ্ঠ সাজিলে সে পাণ্ডবঙ্ক কল্যাণ লাগি গণ্ডাটিয়া উৎসর্গ করিবাকু ধৈর্যহরা হয়ে পড়িলে কেমিতি? যন্তুপতি যম, আপন এঠারে কাহিঁকি? কণ অর্জুনের জীবন নেবাকু কালফাঁস ধরি আসিছন্তি?
7: বেদপতি যাহাকু করুণা করিবে তাহাকু কালফাঁসরে বাঁধি নেবাকু ছাড় যমর কি শক্তি অছি প্রভু?
2: তাহলে এ স্থলকু আগমনর কারণ?
7: যে উদ্দেশ্যে মোর এঠাকু আগমন সে উদ্দেশ্য মোর সফল হয়েছি প্রভু।
2: কণ আপন কহিবাকু চাহান্তি যন্তুপতি?
7: মাতা ছায়া দেবীঙ্ক অভিশাপ হেতু মু হইছিলি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত। পিতা সূর্যদেব মতে সান্ত্বনা প্রদান করি কহিছিলে যেদিন একত্র এক স্থানরে মু দর্শন করিবি শিব শিবা হরি অর্জুনঙ্কু, সেইদিন সেইদিন মুক্ত হেবি মাত্র অভিশাপরু। দেবর্ষিঙ্ক নিকটরে মু এথিলাগি চির ঋণী।
2: ও বুঝিলি, নারদ তাহলে এ কলির অসল মঞ্জি।
8: নারায়ণ নারায়ণ নারায়ণ,
2: বেশ কলিটে তো লগাই দেল নারদ, হলে হলে সমাধান করিব কি?
8: মোর এথিরে কোনসি দোষ না পিতা, থরে যমপুরীরে বুলু বুলু দেখিলি ব্রহ্ম অভিশাপ হেতু মহারাজা পণ্ডু স্বর্গকু নযাই নরক ভোগ করুচন্তি এবং স্বয়ং যমরাজ মাতৃ অভিশাপ হেতু কুষ্ঠব্যাধিগ্রস্ত।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: ପ୍ରଚାର କରୁଛୁ କେତୋଟି ଆଧୁନିକ ଗୀତ। ପ୍ରଥମେ ଶିଳ୍ପୀ ରୀତା ପଟ୍ଟନାୟକ, ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ତ୍ରିପାଠୀଙ୍କ ରଚନା।

শ্রীবশ্চাঙ্কমুদার কৌস্তুভধরং পীতাম্বরম সুন্দরম গোপীনা নয়নোৎপলার্চিত তনু গোপসংহাবৃতম গোবিন্দ কল।

রংকুণী ধনরে দণ্ড বিহি দেলানি হে কৃষ্ণঙ্কর জ্বর হয়েছি বলে মা যশোদা যেতবে দেখিপারে বিচার কলে কি ব্রজপুরের বদ্য অছি ডাকিয়াণ বলে তাপরে এটি ভগবান কৃষ্ণ কলে কোণ।

পরবর্তী গীতটি নিয়েছো হিন্দি কথাচিত্র অভিমানরু। কণ্ঠদান করেছন্তি লতা মঙ্গেশকর এবং শুনিবা পাইঁ অনুরোধকারী শ্রোতবন্ধু হেলে বগুড়া ব্রহ্মপুর গঞ্জামরু নারায়ণ প্রধান।

পরবর্তী গীত হিন্দি কথাচিত্র মজবুরু। দ্বৈত কণ্ঠের গীতটি গাইছেন মোহাম্মদ আজিজ এবং অনুরাধা পড়ুয়াল। গীতটি শুণবা অনুরোধ করে শ্রোতা বন্ধু হলে সোমনাথ সাহু, জিকিরণ পোটামুন্ডাই, কেন্দ্রাপড়ারু।

বাজে বংশী নাচে ঘুঙ্গুর। আসন্তু শুনিবা এই চলচ্চিত্রর গীত অক্ষয় কুমার মহান্তিঙ্ক কণ্ঠরে।

পরবর্তী গীত নিয়েছু কথাচিত্র রূপধারা মস্তানারু। দ্বৈতকণ্ঠের গীতটুকু গাইছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।